ইরে ইচ্ছে হি কি তেরে এ ইচ্ছে কং আল্লাহ রিজকু নুদেবা এভ্যে সেচ্ছেন ওয়ে এতে খেতে বিমগা উলে থানায় মারবেগিম বালুলা থানিং একলাঙ্গে দেন ওডিগিম বেতে মিহুরিহা কামে বনি বায়াম বেগিম বা ফতে গালি বা ফয়ে।

আদি আজাদু কুরাব্বা ফাওয়া বাগুত খোলকা হিমান রস খালাঙ্গে এউরেঙ্গে কিবেন আজাব ফাস কুরাব্বা ফিনামা হামা কাশরুম এউরেম বুনা নেতে এ আজাব আয়ানুদি বন্ধু কুরানি খং এচেং হেয়ে দন্নাশে এউরেন না আজাব আন্ন দুয়াহু এউরেঙ্গে কিবেন এ আজাব দুরুনু কুরাব্বা হুচে আদি এউরেং এ ফুরসার খং উলুনু আজাব এউরেম বাশালা হুচে

ইজাব নুদীফিনমা ফাহে তিবামি হুন্দন্নাশে এ আয়ত বাবা লব্বা ফাওয়ানি আল্লাহুগে দেনবড গতমা একুগে আদি একলাঙ্গে মেনুই ইলাহ কুনুয়ে ফাহে তিবামি হুম মুসলিম কমগা ওয়ানু হিয়ে।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহগ্গে হিতুগা কীরতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: তিঙ্গল 26 মিনিট গমিগে নস্তনি মিয়াদুগা আসরনা মাদো গতকে বঙ্গিয়া বঙ্গি দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: তেসেবি মেদগে আসুরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া মালিয়া মালিক ক্যারিগার তকা মেদগে আসুরু নামাজ বগুতুই তিংগাডি 26 মিনিট গ দেমিগেনস্তেনি কিড়িত কুরআন কেও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিছলুহু মাহ মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইক হাম ইফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: මේ දිවයි රාජ්‍යගඩු හයිකඩේ 29 මිනිට් කමින් ඉන ස්තේනි මිරේ කියලා ශාන මාතුගුත්ගේ පංගියා පංගිතුවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: صحف إبراهيم وموسى. صدق الله العظيم.
1: دمتي أسبي كيرت قرآن كيو من الجشان ما دعوت كبانجيا بانجيا دوا أد كيرت قرآن كنسر ما فهو تن أنا كاسكوري داني هدايت كمعو من برنامج أكو.
2: রিশওয়াতাকি ম্যাং আল্লাহু আলুনং হারাম করেবি বড় তিফাফত হগ তেরিং ফাফাই কেরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল লাফা রিশওয়াতাকি একমগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফেদিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামকা ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাকা ওয়াগিবেরি নুমাং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্তা কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেকু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেকা আড্ডিহা আবওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদা কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু কুরেবুমে বড় তিফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে
3: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়াফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা আত-তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরা দেবে এভেস কামেগা মিহাকা কিয়ামাম বুমে নুবে হামাকাশওয়ারুম কিয়ামাম বুমবানি হিও কাঙ্কাম গে।
1: మీ దివ్యరాజ్య గాడు దివ్యరాజ్య గడు ఫతి హాతరు గడి తిరి హామినటు గమి గెనిస్తేని మీరేగ ఫతిస్ నమా దొగుతుకే బంగియా బంగితో
2: అల్లాహు అక్బర్ అల్లాహ్